আকাশবাণী কলকাতা। আজ শুক্রবার, 12ই আষাঢ় 1948 শকাব্দ, 3রা জুলাই 2026 খ্রিস্টাব্দ, 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 4:58 হয়ে 24 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:22 হয়ে 16 সেকেন্ডে, স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 27 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরুতেই জানিয়ে দেব আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে একটু পরেই 6:30 আজকের চাষবাস, 6:40 আপনার স্বাস্থ্য, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমরেশ মুখোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অহনা শেঠ, 8:00 জানা অজানা, 8:05 নিরাময়, 8:20 গান্ধী চর্চা, শুনবেন গান্ধীজির রচনা থেকে পাঠ, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শম্ভুজ চট্টোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব, 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট প্রযোজনা হর্ষ পাণ্ডে, 10:00 নিউ টাউন কনভেনশন সেন্টার আয়োজিত পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, এরপর যুববাণীর অনুষ্ঠান বিষয় মগজ মিটার উপস্থাপনায় কিংসুক ঘোষ ও সায়নী মজুমদার, 12:00 নজরুলগীতি সুস্মিতা পালের কণ্ঠে, 12:15 লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়, 12:33 উনো জমির দোন ফসল, 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল, বিষয় কাজের খোঁজে, অতিথি দেবলীনা ভৌমিক, সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় সোমা সাহা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা, 5:30 বিদ্যার্থীদের জন্য, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা বলবেন বাসুদেব ভট্টাচার্য, 8:00 বাংলা নাটক ভালো আছি ভালো থেকো রচনা মৈনাক সেনগুপ্ত প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা শিল্পী শ্রুতি গুপ্ত, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা বন্দ্যোপাধ্যায়, 9:00

45 মিনিটে নজরুল গীতি সুস্মিতা পালের কণ্ঠে, রাত 10টায় বাংলা ছায়াছবির গান, 11টায় বেহালা, শিল্পী অনুপম আচার্য। রাত 11:10 এবং 11:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 শুনবেন এসরাজ শিল্পী শুভায়ু সেন মজুমদার, পরে সেতার শিল্পী রাহুল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রথম অধিবেশনে একটু পরেই শুনবেন সুবদ্ধ সঙ্গীত সেতার শিল্পী পণ্ডিত সরজিৎ সেন। 6:25 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 রামচরিত মানস শুনবেন 160তম পর্ব, 6:45 ভজন শিল্পী কৃষ্ণা নিয়োগী, 7:10 যুববাড়ির অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সঞ্জিদা খাতুন, 8:30 নজরুল গীতি সুস্মিতা পালের কণ্ঠে, 8:45 গজল শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য, 9:05 বেহালা শোনাবেন অনুপম আচার্য, 9:10 রাজধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা। জানিয়ে দিলাম আজকের কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে সেতার শুনবেন, বাজিয়েছেন পণ্ডিত সরজিৎ সেন। প্রথমে যোগিয়া এবং পরে রাগ মঙ্গল ভৈরব। সেতার শিল্পী সরজিৎ সেন।

সেতারে যোগিয়া রাগ শুনলেন, বাজিয়েছেন পণ্ডিত সরজিৎ সেন, এরপর রাগ মঙ্গল ভৈরব।

প্রথমে যোগিয়া ও পরে মঙ্গল ভৈরব রাগে সেতার শুনলেন বাজিয়েছেন পণ্ডিত সরজিৎ সেন। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা বন্দ্যোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন রামচরিত মানস, আজ শুনবেন 160তম পর্ব।

শুনলেন রামচরিত মানস, আজ শুনলেন 160তম পর্ব। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন শুনবেন ভক্তিগীতি শিল্পী কৃষ্ণা নিয়োগী, ভজন পরিবেশন করছেন কৃষ্ণা নিয়োগী। প্রথমটি গোবিন্দ দাসের রচনা এবং পরের ভজনটির জ্ঞান প্রকাশ ঘোষের। ভজন শিল্পী কৃষ্ণা নিয়োগী।

0: দুখানি ভজন শুনলেন, শিল্পী ছিলেন কৃষ্ণা নিয়োগী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান
1: এম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচিকা রিচা ঝা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তস্য জাপানস্য সমকক্ষীয়া সানে তাকাইচি ইত্যেষা পাকিস্তানাত সীমাপারে আতঙ্কবাদম সমেত্য সর্বেষু রূপেষু অভিব্যক্তিষু আতঙ্কবাদস্য হিংসক উগ্রবাদস্য চ নিন্দাম কৃতবন্তৌ। ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনস্য সংযুক্ত বক্তব্যে দ্বৌ নেতারৌ গতবর্ষে এপ্রিল মাসস্য দ্বাবিংশতি দিনাঙ্কে জম্মু কাশ্মীরস্য পহলগাম ইত্যত্র জাতম আতঙ্ক্যাক্রমণম কট্টা লোচিতবন্তৌ। উভৌ প্রধানমন্ত্রিণৌ হিন্দ প্রশান্ত ক্ষেত্রস্য উভয়োঃ দেশয়োঃ মধ্যে সহযোগম বিস্তারয়িতুম প্রতিবদ্ধতাম পুনরুদ্ঘাটিতবন্তৌ।
2: আজ ভারত ও জাপান দোনো হি বিশ্ব কি সবসে বড়ি ইকোনমিজ মে সে হ্যায়। এক ফ্রি প্রসপারাস আর রুলস বেজ ইন্ডো প্যাসিফিক হামারি সাঝা প্রাথমিকতা হ্যায়। ক্ষেত্র কি সবসে বড়ি ডেমোক্রেটিক আর মার্কেট ইকোনমিজ কে রূপ মে আজ হমনে কই মহত্বপূর্ণ পহল কি হ্যায়। ইনসে হম মিলকর পুরে ক্ষেত্র মে শান্তি স্থিরতা আর প্রগতি কা মার্গ প্রশস্ত করেঙ্গে।
1: ভারত জাপান বিশেষ সামরিক বৈশ্বিক সহভাগিত্বস্য আধারস্তম্ভেষু অন্যতমার্থিক সুরক্ষা প্রধানতায়াঃ বিষয়ে ভারত জাপান দেশৌ পরস্পরম প্রতিবদ্ধতাম পুনঃ দৃঢ়ীকৃতবন্তৌ। আর্থিক সুরক্ষা সহকার বিষয়ে ভারত জাপান সংযুক্ত ঘোষণাপত্রে অবদতাম ইয়ৎ আর্থিক সুরক্ষা সহভাগিত্বম পরস্পর বিশ্বাসস্য সহভাগী মূল্যানাম সম্বদ্ধ হিতানাম চ আধারেণ বর্ততে। উভয়োঃ পক্ষয়োঃ সমৃদ্ধিঃ সুরক্ষা আর্থিক ভবিষ্যং চ সুদৃঢ়তয়া পরস্পরম সম্বদ্ধমস্তি ইতি মান্যতা অস্তি। অদ্যতনীকৃতস্য মুক্তস্য চ ইন্ডো প্যাসিফিক ইত্যস্য তথা চ মিউচুয়াল অ্যান্ড হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য রিজন্স মহাসাগর ইতি উপক্রমস্য সমন্বয়ঃ উভয়োঃ পক্ষয়োঃ কৃতে আর্থিক সুরক্ষা সহকারম বর্ধয়িতুম আবশ্যকম প্রোৎসাহনম প্রদদাতি ইতি ঘোষিতা অস্তি। লোকসভাধ্যক্ষ ওম বিরলা অদ্য কলকাতায়াম পশ্চিমবঙ্গাল বিধানসভায়াঃ নবনির্বাচিত সদস্যেভ্যঃ দ্বিদিবসীয় অভিবিন্যাস কার্যক্রমস্য উদ্ঘাটনম করিষ্যতি। অস্য কার্যক্রমস্য উদ্দেশ্যম নবনির্বাচিতেভ্যঃ সদস্যেভ্যঃ সমিতি ব্যবস্থা বিত্তীয় নিরীক্ষণম সংসদীয় বিশেষাধিকারাঃ বিধায়কেষু উদয়োন্মুখ আঙ্কিকীয়োপক্রমাঃ ইত্যাদিনাম সংসদীয় বিধায়ী কার্যাণাম বিবিধ পক্ষেভ্যঃ পরিচয় প্রদানম বর্ততে। পঞ্চায়েতী রাজ মন্ত্রালয়ঃ ষোড়শ বিত্তায়োগস্য অনুশংসানাম বিষয়ে বিচারার্থম অদ্য নবদিল্ল্যাম রাজ্যস্য পঞ্চায়েতী রাজ মন্ত্রিণাম একাম রাষ্ট্রীয় কার্যশালাম আয়োজয়তি। কার্যশালায়াঃ অধ্যক্ষতাম কেন্দ্রীয় পঞ্চায়েতী রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিংহঃ কেন্দ্রীয় রাজ্যমন্ত্রিণঃ প্রফেসর এস পি সিংহ বঘেলস্য উপস্থিতৌ করিষ্যতি। কার্যশালাবধৌ চর্চা বিত্ত মন্ত্রালয়স্য ব্যয় বিভাগ দ্বারা প্রখ্যাপিতস্য ষোড়শ বিত্তায়োগ গ্রামীণ স্থানীয় নিকায়ানুদানস্য কার্যান্বয়নায় পরিচালন দিগ্নির্দেশেষু কেন্দ্রতা ভবিষ্যতি। বার্ষিক শ্রী অমরনাথ যাত্রা অদ্য জম্মু কাশ্মীরস্য পহলগাম বালটাল মার্গয়োঃ আরভ্যতে। সপ্তপঞ্চাশদ্দিবসীয়ায়াম তীর্থ

গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে ঘুম থেকে উঠতে কিন্তু একদমই ইচ্ছে করছে না, তাই তো? কিন্তু আজকের দিনটা যেহেতু শুক্রবার, অর্থাৎ এই সপ্তাহের কিন্তু শেষ দিন, এবং এরপর 3 দিনের লম্বা ছুটি আছে, আর তাই আজকের দিনটার মতো একটু কষ্ট করে উঠে পড়তে হবে। আর কানে অবশ্যই রাখতে হবে জীববাণী, কারণ ঘড়ির কাঁটা বলছে সময় এখন 7:11:48। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে চলে এসেছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আর আমি জানি যে আমার বন্ধুরা ভীষণ ঘুম ঘুম চোখ নিয়ে আস্তে আস্তে উঠে পড়ছে, আর উঠেই যখন পড়েছো বন্ধুরা, তখন চারপাশে একটু তাকিয়ে দেখো তো, জানলার বাইরে গাছগুলো, আকাশটা, পাখির ডাক, সকালের হাওয়া, এগুলো ছাড়া কি আমাদের একটা দিনও সুন্দর লাগে? লাগে না তো? অথচ আমরা না বুঝেই প্রতিদিন এমন কিছু কাজ করে ফেলি যা এই সুন্দর পৃথিবীটাকেই একটু একটু করে অসুন্দর করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি যে চোখে এখনও একটু ঘুম ঘুম ভাব লেগে আছে, আর তাই আমার কথা একদম মানে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু চোখের কোণে যে ওই একটু লেগে থাকা ঘুম, সেটা কাটানোর জন্য আমি তো আছি, তোমাদের জন্য সাজিয়ে রেখেছি ভীষণ সুন্দর কিছু গান। চলো তাহলে ফিরে আসা যাক একটা গানের পর শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

ফিরলাম গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। তো গানের আগে তোমাদের যে কথাটা বলছিলাম, এই যে আমাদের সুন্দর পৃথিবীতে আমরা বেঁচে আছি, এই পৃথিবীটা আমরা নিজের হাতেই ধ্বংস করছি না তো? আচ্ছা একটা ছোট উদাহরণ দিই কেমন। ধরো বাজার থেকে ফিরলাম, হাতে একটা প্লাস্টিকের ব্যাগ, বাড়ি এসে জিনিসপত্র বের করলাম, তারপর ব্যাগটা হয়তো ডাস্টবিনে গেল, নয়তো রাস্তায় কোথাও উড়ে গেল। আমাদের কাছে কিন্তু এই ব্যাপারটা মাত্র কয়েক মিনিটের একটা ব্যাপার, কিন্তু সেই প্লাস্টিকের ব্যাগটা, সেটা মাটিতে পড়ে থাকতে পারে শত শত বছর, যার ফল ভোগ করে কত পশু পাখি, কত নদী, কত গাছপালা, সবাই। বন্ধুরা, তোমরা ভাবছো যে হঠাৎ আজ প্লাস্টিক নিয়ে কেন কথা বলছি, কারণটা হলো আজ 3রা জুলাই, আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। আজকের দিনটা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, এই দিনটা আমাদের একটু থেমে ভাবতে শেখায় যে আমরা কি সত্যি পৃথিবীর জন্য ছোট্ট দায়িত্বগুলো পালন করছি। আজকের সুপ্রভাতের অনুষ্ঠানে আমরা গল্প করব, জানব কিছু অবাক করা তথ্য, শুনব কিছু বাস্তব ঘটনা, ভাবব আমাদের ভবিষ্যৎ নিয়ে, আর মাঝে মাঝে থাকবে অবশ্যই তোমাদের জন্য মন ভালো করা কিছু গান। তবে আজকের দিনটি শুধুই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস নয়, এছাড়াও আজকের দিনে কী কী ঘটনা ঘটে গেছে চলো শুনে নেওয়া যাক।

পিতা ছিল বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজের অধ্যক্ষ কুঞ্জলাল নাগ ছিলেন তার মাতামহ। এক কথায় একজন বাঙালি রসসাহিত্যিক, জাদুকর এবং সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি। 1941 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আদুর গোপালকৃষ্ণন। তিনি মালায়ালম ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেন। 17টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 17টি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং টানা 6টি চলচ্চিত্রের জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে জুরি সমালোচক পুরস্কার লাভ করেন। তিনি 1984 সালে পদ্মশ্রী, 2004 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং 2006 সালে পদ্মবিভূষণ লাভ করেন। আন্তর্জাতিকভাবে সমাদৃত একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ছিলেন তিনি। 1952 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অমিত কুমার, ভারতীয় বাঙালি গায়ক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, সঙ্গীত প্রযোজক এবং সুরকার ছিলেন তিনি। 1962 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন টম ক্রুজ, একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। হলিউডের আইকন হিসেবে খ্যাত ক্রুজ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। 2025 সাল মোতাবেক তার চলচ্চিত্রসমূহ বিশ্বব্যাপী 13.3 বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যার ফলে তিনি সর্বকালের সর্বোচ্চ আয়কারী অভিনয় শিল্পীদের একজন হয়ে উঠেছেন। হলিউডের সবচেয়ে ধনী এই তারকা ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক গ্রহীত অভিনয় শিল্পীদের মধ্যে অন্যতম। 1932 সালের আজকের দিনে প্রয়াত হন স্বর্ণকুমারী দেবী, একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার ও সমাজ সংস্কারক ছিলেন তিনি। তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক। 1997 সালের আজকের দিনে প্রয়াত হন রথীন মৈত্র, ছিলেন বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী। 1940-এর দশকে ভারতীয় আধুনিকতাবাদী নবীন প্রজন্মের ও কলকাতা গ্রুপের অন্যতম চিত্রশিল্পী ছিলেন। এছাড়াও আজকের দিনটি বেলারুশের স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস এবং জন্ম নিবন্ধন দিবস হিসেবে পালিত হয়।

শুনলাম আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাগুলির কথা। তবে আজকে আমরা কথা বলবো আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস নিয়ে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় প্রতিদিনের ছোট্ট ছোট্ট অভ্যাসই কিন্তু পারে বড় পরিবর্তনের পথ দেখাতে। বাজারে যাওয়ার সময় একটি কাপড়ের ব্যাগ সঙ্গে নেওয়া, অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার কমানো, কিংবা শুধু ধরো নিজের আশপাশটুকুই পরিষ্কার রাখা, এমন ছোট ছোট উদ্যোগে কিন্তু গড়ে তুলতে পারে একটি সুন্দর সবুজ পৃথিবী। তাই আজকের সুপ্রভাতে আমরা কথা বলবো প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশ রক্ষা, প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব এবং আমাদের ছোট ছোট সচেতনতা নিয়ে। থাকবে কিছু অজানা তথ্য, বাস্তব জীবনের গল্প এবং অনুপ্রেরণার কথা। তাহলে আর দেরি না করে অনুষ্ঠানে ফিরবো। তবে তার আগে তোমাদের জন্য রইল এই গানটি শাহানা বাজপেয়ীর কণ্ঠে, শুনতে থাক।

ফিরে এলাম গানের পর, আর এবার আর তোমাদের দেরি করাবো না, ফিরে আসবো অনুষ্ঠানের মূল বিষয়ে। আজ 3রা জুলাই পালিত হচ্ছে আন্তর্জাতিক

প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। এই দিনটি কোনো উৎসব নয়, বরং একটি সচেতনতার দিন। এই দিনটি আমাদের মনে করায় প্লাস্টিকের উপর নির্ভরতা কমাতে হবে, কারণ এর বিকল্প আছে। আসলে কিন্তু প্লাস্টিক আমাদের শত্রু নয়, সমস্যাটা হলো আমরা যেভাবে একবার ব্যবহার করে ফেলে দিই সেটাই কিন্তু বিপদের মূল কারণ। একটা প্লাস্টিকের ব্যাগ হয়তো আমরা ব্যবহার করি মাত্র 10 থেকে 15 মিনিট, কিন্তু জানো কি, সেই ব্যাগটি প্রকৃতির মধ্যে পড়ে থেকে যেতে পারে শত শত বছর। এই দীর্ঘ সময় ধরে এটি মাটিতে, নদীতে বা সমুদ্রেই থেকে যায়, আর এখান থেকেই শুরু হয় বিপদ। বৃষ্টির সময় রাস্তায় জল জমে কেন? অনেক সময় দেখা যায় নর্দমার মুখটাই প্লাস্টিকে আটকে গেছে। নদীতে ভাসতে থাকা প্লাস্টিক মাছের পেটে চলে যায়। মাঠে পড়ে থাকা প্লাস্টিক গরু ছাগল খাবার ভেবে খেয়ে ফেলে, আর শেষ পর্যন্ত সেই পরিবেশের প্রভাব এসে পড়ে আমাদের জীবনেও। তাই আজকের এই দিনটি শুধু প্লাস্টিকের বিরুদ্ধে নয়, বরং একটু সচেতন হবার দিন। আচ্ছা, একটা ছোট গল্প বলি। এক বাবা তার ছোট্ট মেয়েকে নিয়ে বাজারে গিয়েছেন। দোকানদার জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে ভরে দিতে যাচ্ছিলেন। তখন মেয়েটি বাবার হাত টেনে ধরে বলল, বাবা, আমাদের কাপড়ের ব্যাগ তো আছে। বাবা হেসে নিজের ব্যাগটা বার করলেন। ফিরে আসার পথে বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি এটা করলে কেন? মেয়েটা খুব সহজ করে উত্তর দিল, স্কুলে ম্যাম বলেছে পৃথিবীটা আমাদের একার নয়, তাই নোংরা করা যাবে না। আচ্ছা, একটা ছোট্ট শিশুর এই ভাবনাটা যদি আমরা বড়রাও নিজের জীবনে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু পরিবর্তনটা শুরু হতে আর বেশি সময় লাগবে না। আসলে পরিবেশ রক্ষার জন্য বড় বড় কাজ সবসময় দরকার হয় না, দরকার হয় ছোট ছোট ভালো অভ্যাস। আর এই আজকের সকালেই যদি আমরা ঠিক করি যে বাজারে নিজের ব্যাগ নিয়ে যাব, অকারণে প্লাস্টিক নেব না, যেখানে সেখানে প্লাস্টিক ফেলব না, তাহলেই কিন্তু পরিবর্তনের শুরু হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেছো কি, আমাদের বাড়িতে এমন কোনো জিনিস আছে যেখানে প্লাস্টিক নেই? একটু ভেবে দেখো তো। জলের বোতল, খাবারের ডিব্বা, ব্রাশ, পেন, বালতি, চেয়ার, খেলনা, মোবাইলের কভার, তালিকাটা মানে বেড়েই চলবে কিন্তু শেষ হবে না। তাহলে কি প্লাস্টিক খারাপ? না, একেবারেই না। আসলে প্লাস্টিক আবিষ্কার করা হয়েছিল মানুষের জীবনকে আরও সহজ করার জন্য। যেহেতু এটা হালকা, সহজে বই নিয়ে যাওয়া যায়, সহজে তৈরিও করা যায় এবং দামও তুলনামূলকভাবে কম, তাই খুব অল্প সময়ের মধ্যেই প্লাস্টিক পৃথিবীর প্রায় প্রতিটি ঘরেই পৌঁছে যায়। কিন্তু সমস্যা শুরু হলো তখন যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করতে শুরু করলাম। একবার ব্যবহার করলাম, তারপর ফেলে দিলাম, আবার নতুন নিলাম। এভাবেই প্রতিদিন লক্ষ লক্ষ প্লাস্টিকের ব্যাগ, বোতল, কাপ, প্লেট, স্ট্র সব কিছু জমতে জমতে আজ পৃথিবীর জন্য বড় এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। একটা বিষয় কি খেয়াল করেছ, আগে বাজারে গেলে সবাই কাপড়ের বা পাটের ব্যাগ নিয়ে যেতেন, বাড়িতে কাঁচের বা মাটির বোতল বা কলসি ব্যবহার করা হতো, স্টিলের টিফিন বক্স ছিল। তখন হয়তো মানুষ পরিবেশ বাঁচানো কথাটা এত বলেনি, কিন্তু অজান্তেই পরিবেশের উপকার করতেন। আর আজ, আজ আমরা অনেক আধুনিক হয়েছি, কিন্তু সেই সঙ্গে কিছু ভালো অভ্যাসও যেন হারিয়ে ফেলছি। বলবো তোমাদের প্লাস্টিক নিয়ে আরও অজানা তথ্য, তবে এখন শুনে নেবো একটা গান। ফিরে আসছি গানের পর শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

ফিরে এলাম গানের পর। আর এবার তোমাদের বলবো প্লাস্টিকের ব্যাপারে একটা মজার তথ্য। ধরো তুমি সকালে বাজার থেকে একটা প্লাস্টিকের ব্যাগ আনলে, বাড়ি ফিরে সেটা কি করবে? ডাস্টবিনে ফেলে দিলে, তোমার কাজ শেষ। কিন্তু প্লাস্টিকের কাজ তখনও শেষ হয়নি, সেটা হয়তো ড্রেনে গিয়ে আটকে গেল, হয়তো বাতাসে উড়ে কোনো পুকুরে গিয়ে পড়ল, হয়তো বা নদী পেরিয়ে একদিন সমুদ্রে পৌঁছে গেল। অর্থাৎ আমরা যেটাকে ফেলে দিয়েছি ভাবি, প্রকৃতি কিন্তু সেটাকে কোথাও ফেলে দিতে পারে না। এ কারণেই বলা হয় পৃথিবীতে অ্যাওয়ে বলে কোনো জায়গা নেই। তুমি যা ফেলে দাও তা শেষ পর্যন্ত এই পৃথিবীতেই থেকে যায়। কথাটা ভেবে দেখলে কিন্তু ভারী অবাক লাগে, তাই না? আমরা অনেক সময় ভাবি আমি যদি একা প্লাস্টিক কম ব্যবহার করি তাহলে আর কি বা হবে। কিন্তু পৃথিবীর প্রতিটি বড় পরিবর্তন শুরু হয়েছে একজন মানুষের ছোট্ট সিদ্ধান্ত থেকে। হয়তো আজ তুমি নিজের ব্যাগ বাজারে নিয়ে গেলে, কাল তোমাকে দেখে তোমার পাশের মানুষটাও ব্যাগ নিয়ে বেরোলেন। এভাবেই ছোট্ট একটা অভ্যাস বড় একটা পরিবর্তনের জন্ম দেয়। আজকের অনুষ্ঠানে আমি কিন্তু কাউকে দোষ দিচ্ছি না, আমরা শুধু মনে করিয়ে দিতে চাই পরিবর্তনের ক্ষমতাটা আমাদের প্রত্যেকের নিজেদের হাতেই কিন্তু আছে। তাহলে আজকের

সকালের একটা ছোট্ট চ্যালেঞ্জ থাকলো। আগামী 7 দিনের মধ্যে অন্তত একদিন নিজের কাপড় বা পাটের ব্যাগ নিয়ে বাজারে যাবে। দেখবে কাজটা খুব একটা কঠিন নয়, বরং নিজের কাছে ভালোও লাগবে, আবার একটু নতুনত্বও আসবে। আচ্ছা, প্লাস্টিক নিয়ে যে এত সমস্যা, এই প্লাস্টিক আবিষ্কার কী করে হলো? এই নিয়ে তো নিশ্চয়ই মাথায় প্রশ্ন জাগছে। 19 শতকের শেষের দিকে বিজ্ঞানীরা এমন একটি নতুন উপাদান খুঁজছিলেন যা সহজে তৈরি করা যাবে, হালকা হবে, টেকসই হবে এবং কাঠ, হাতির দাঁত বা ধাতুর বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। এরপর 20 শতাব্দীর শুরুতে এক বিজ্ঞানী একটি বিশেষ ধরনের কৃত্রিম প্লাস্টিক তৈরি করেন, যার নাম ছিল বেকেলাইট। সেই থেকে আধুনিক প্লাস্টিকের যাত্রা শুরু। ধীরে ধীরে বিজ্ঞানীরা আরও নানা ধরনের প্লাস্টিক তৈরি করলেন। কারণ একটাই, এর অনেক সুবিধা। এটি হালকা, সহজে বহন করা যায়, সহজে ভাঙে না, জংও ধরে না, আর তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা যায়। এই কারণেই খুব অল্প সময়ের মধ্যেই প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়িয়ে গেল। রান্নাঘর থেকে হাসপাতাল, স্কুল থেকে মহাকাশ গবেষণা, প্রায় সব ক্ষেত্রেই প্লাস্টিকের ব্যবহার শুরু হলো। তাহলে প্রশ্নটা হলো, প্লাস্টিক কি দোষী? উত্তরটা হলো, একেবারেই না। দোষ প্লাস্টিকের নয়, দোষ আমাদের ব্যবহার করার অভ্যাসে। প্রয়োজন হলে ব্যবহার করলাম, তারপর একবার ব্যবহার করেই ফেলে দিলাম। সেই ফেলে দেওয়া প্লাস্টিকই বছরের পর বছর প্রকৃতিতে থেকে গিয়ে আজ বড় পরিবেশগত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের বার্তা কিন্তু প্লাস্টিককে পুরোপুরি বিদায় দেওয়া নয়, বরং অপ্রয়োজনীয় এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে না বলা। কারণ সচেতন ব্যবহারই পারে প্লাস্টিকের ক্ষতি অনেকটা কমিয়ে আনতে। ফিরে আসবো আবার গল্পে, তবে তার আগে শুনে নেব এই গানটি।

ফিরে এলাম গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি তোমাদের যুববাণীর বন্ধু সঞ্চিতা। আজ আমরা যে দিনটি নিয়ে কথা বলছি, আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, সেটি শুধু একটি দিবস নয়, এটা একটা বার্তা, একটা প্রতিজ্ঞা, একটা আন্দোলন। অনেকেই ভাবেন এই দিবসটি হয়তো কোনো সরকার শুরু করেছিল, আসলে কিন্তু তা নয়। এই উদ্যোগ শুরু হয় পরিবেশ রক্ষায় কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পরিবেশপ্রেমী মানুষ এবং সাধারণ নাগরিকদের হাত ধরে। তাদের একটাই লক্ষ্য ছিল, মানুষকে বোঝানো যে প্লাস্টিক ব্যাগ ছাড়া জীবন কিন্তু অসম্ভব নয়, বরং ভবিষ্যতের জন্য সেটাই কিন্তু নিরাপদ। আর তাই তো প্রতি বছর 3রা জুলাই বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। এই দিনটি মানুষকে মনে করিয়ে দেয় একবার

ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের বিকল্প আছে, আর সেই বিকল্প বেছে নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমাতে আইন করেছে। কোথাও অতিরিক্ত টাকা দিতে হয়, কোথাও আবার সম্পূর্ণভাবে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ, আবার কোথাও কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহারে উৎসাহ দেওয়া হয়। এর ফলে কি হয়েছে? এর ফলে শুধু প্লাস্টিকের ব্যবহারই কমেনি, মানুষও ধীরে ধীরে নতুন অভ্যাস গড়ে তুলেছে। আমাদের দেশেও বিভিন্ন রাজ্য ও শহরে প্লাস্টিক ব্যবহারের উপর নানা ধরনের নিয়ম চালু হয়েছে, কিন্তু শুধু আইন করলেই তো আর হবে না। মানুষের সচেতনতা সবচেয়ে বড় বিষয়। মানুষ যতদিন না সচেতন হবে ততদিন পরিবর্তন আনা অসম্ভব। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীকে দূষিত করার জন্য লাখো মানুষের ভুল সিদ্ধান্ত কিন্তু যথেষ্ট, আবার পৃথিবীকে সুন্দর করে তোলার জন্য লাখো মানুষের একটি ভালো সিদ্ধান্তও কিন্তু যথেষ্ট। তাহলে এখন থেকে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করার আগে কিন্তু আমরা একটু ভাবব। এখন শুনে নেব একটা গান, আর এরপর তোমাদের জন্য থাকবে আজকের কথায় কথায়। ফিরে আসি গান।

ফিরে এলাম গানের পর, আর আজকের কথায় কথায় তোমাদের শোনাবো একজন সাধারণ মানুষের অসাধারণ গল্প। তিনি ভারতের একজন আইনজীবী ও পরিবেশ কর্মী। 2015 সালে তিনি দেখলেন প্লাস্টিকের আবর্জনায় এতটাই ভরে গেছে যে সমুদ্রের ধারের বালি প্রায় দেখাই যাচ্ছে না। মানুষ বলেছিল এটা পরিষ্কার করা সম্ভব নয়, কিন্তু আফরোজ শাহ হাল ছাড়েননি। তিনি একাই সমুদ্র সৈকতে প্লাস্টিক কুড়ানো শুরু করলেন। প্রথম দিন তার সঙ্গে ছিল মাত্র একজন মানুষ। ধীরে ধীরে তার এই ছোট উদ্যোগে যোগ দিলেন প্রতিবেশী, ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী, এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষও। মাসের পর মাস ধরে চলতে থাকলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। শেষ পর্যন্ত হাজার হাজার টন প্লাস্টিক ও আবর্জনা সরানো হলো। কয়েক বছর পর আশ্চর্যজনক একটি ঘটনা ঘটল। যে সমুদ্র সৈকতে বহু বছর ধরে কচ্ছপের দেখা মেলেনি, সেখানে আবার কচ্ছপ ডিম পাড়তে ফিরে এলো। ভাবো তো বন্ধুরা, একজন মানুষের একটি সিদ্ধান্ত প্রকৃতিকে আবার নতুন জীবন ফিরিয়ে দিল। এই গল্প কিন্তু আমাদের শেখায় পৃথিবী বদলাতে সবসময় বড় পদ বা অনেক অর্থের প্রয়োজন কিন্তু হয় না, প্রয়োজন শুধু প্রথম পদক্ষেপটা নেওয়ার সাহস। আজ যদি আমরা প্রত্যেকে একটি করে প্লাস্টিকের ব্যাগ কম ব্যবহার করি, নিজের সঙ্গে একটি কাপড়ের ব্যাগ রাখি, তাহলে হয়তো আমাদের ছোট্ট অভ্যাসই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারবে। কারণ বড় পরিবর্তন কখনো এক লাফে আসে না, আসে ছোট ছোট সচেতন সিদ্ধান্তের হাত ধরে। আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে ছিলাম আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আর এবার তোমাদের বলি, আজ যুববাণীর আর কোন বন্ধু তোমাদের সাথে থাকবে। দুপুর 12টা থেকে থাকবে শুভাশিস মৈত্রী প্রচার তরঙ্গে অল্প অল্প গল্প কথা নিয়ে। তাহলে এই ছিল আজকের যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। আজ আমরা জানলাম প্লাস্টিক ব্যাগের ইতিহাস, এর সুবিধা এবং অসুবিধা, পরিবেশের উপর এর ভয়ঙ্কর প্রভাব, আর এমন মানুষের গল্প যিনি প্রমাণ করেছেন পরিবর্তন শুরু হয় একজন মানুষের থেকেই। আর তাই আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে আমরা সবাই একসঙ্গে একটি অঙ্গীকার করি, প্রয়োজন ছাড়া প্লাস্টিক ব্যাগ ব্যবহার করব না, পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করব, নিজের পরিবার, বন্ধু এবং সমাজকেও সচেতন করব। কারণ একটি প্লাস্টিকের ব্যাগ কম ব্যবহার করা হয়তো পৃথিবীকে একদিনেই বদলে দেবে না, কিন্তু কোটি কোটি মানুষের এমন ছোট ছোট সিদ্ধান্তই একদিন গড়ে তুলবে আরও সবুজ, আরও সুন্দর, আরও বাসযোগ্য পৃথিবী। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই শুনতে থাকো যুববাণী। আজকের মতো টাটা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী সুস্মিতা পাল।

শুনছেন নজরুল গীতি, শুনলেন শিল্পী সুস্মিতা পাল, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রজার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গজল, শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য, শিল্পীর কণ্ঠ।

শর্মিষ্ঠা ভট্টাচার্যর কণ্ঠে শুনছেন গজল। এবারে মির্জা খানের রচিত ভজন। এবারের গজলটির রচয়িতা মির্জা খান।

দেখুন শুনলেন গজল শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য, আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1000 কিলোহার্টজে। এখন বেহালায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী অনুপম আচার্য।

দেখুন বেহালায় লঘু সঙ্গীতের সুর শুনলেন শিল্পী অনুপম আচার্য, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1000 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আজ সূচনা হচ্ছে। পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউটাউনে বিশ্বমহালয়া কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। দুদিনের কর্মসূচিতে বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর এবং অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন রাজ্যের বিধানসভা স্পিকার, সাংসদ এবং সংসদীয় বিশেষজ্ঞরা এই অধিবেশনগুলিতে বক্তা ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যসভা

0: ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। থাকবেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 4 জুলাই বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভার কক্ষে সমাপনী অধিবেশন হবে। সমাপ্তি ভাষণ দেবেন রাজ্যপাল আর এন রবি। যথাযথভাবে যাচাই করে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। নবান্নে গতকাল মুখ্য সচিব এবং বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এ বিষয়ে পঞ্চায়েত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। কোন অবস্থাতেই অযোগ্য ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর, পূর্ববর্তী সরকারের আমলে প্রায় 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির অর্থ দেওয়া হয়েছিল। সেই প্রকল্পে দ্বিতীয় কিস্তি দ্রুত পৌঁছে দেওয়ার পাশাপাশি উপভোক্তাদের তালিকা পুনরায় খতিয়ে দেখার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল রাজ্য সচিবালয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকের পর তিনি পুলিশের আরও আধুনিকীকরণের উপর জোর দেন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের হৃতগৌরব ফিরিয়ে আনার কথাও বলেছেন। গতকালই রাজ্যের সবকটি থানায় শুরু হয়েছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক। 24 ঘন্টা চালু থাকা এই হেল্প ডেস্কে মহিলারা যে কোনো ধরনের সমস্যা বা অভিযোগ সরাসরি জানাতে পারবেন। রাজ্যের সবকটি থানায় গতকাল সূচনা হয়েছে সাইবার হেল্প ডেস্কের। সাইবার প্রতারণার হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই, এটা কি মহামারীর আকার ধারণ করেছে। বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে টাকা দ্রুততার সঙ্গে হাতবদল হয়ে চলে যাচ্ছে। এটি নিয়ে ভারত সরকার, ভারতের স্বরাষ্ট্র দপ্তর ভাবছেন। অনেক আধুনিক ব্যবস্থা তৈরি হয়েছে এবং এর জন্য ভারত সরকার এবং রাজ্য সরকারের দুটি স্বরাষ্ট্র দপ্তর এবং বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে নিবিড় সমন্বয়ের দরকার রয়েছে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুর 2 নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন বলে জানা গেছে। উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা। বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, বৃষ্টি ও ধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। রাজ্যে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী। নিউটাউনে এই হাসপাতাল গড়ে উঠবে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। জানা গেছে 1000 শয্যার এই হাসপাতালে 500টি শয্যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য সংরক্ষিত থাকবে। এই 500 শয্যায় যারা ভর্তি হবেন তাদের সম্পূর্ণ নিখরচায় চিকিৎসা করা হবে। আমেরিকার বিখ্যাত মেয়ো ক্লিনিকের সঙ্গে যৌথ উদ্যোগে এই অত্যাধুনিক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে চায় আদানি গোষ্ঠী। আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় ভিসেরা পরীক্ষার সময় নমুনায় অদল বদল ঘটানো হয়েছিল বলে অভিযোগ ওঠার প্রেক্ষিতে শিয়ালদা আদালতে দ্বারস্থ হয়েছে পরিবার। এক ব্যক্তি অভয়ার বাবার কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে একটি চিঠি দিয়েছেন বলে জানা গেছে। চিঠিতে দাবি করা হয়েছে বেলগাছিয়া রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে অভয়ার ভিসেরা নমুনা অদল বদল করা হয়েছিল। ওই ল্যাবরেটরির 3 আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত বলেও দাবি করা হয়েছে চিঠিতে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ এলাকার কারণে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন,
2: আমাদের 3 তারিখের উপকূলের 1-2 জেলায় মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ এবং তীব্রতা দুটোই বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বেশি এলাকাতে এবং প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কয়েকটা জেলায় মূলত উপকূল জেলায় এবং তার সংলগ্ন জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

সুদ সরঙ্গরাগে খেয়াল শুনলেন কৃষ্ণা করের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, শুরু হলো সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 4:59 হয়ে 51 সেকেন্ড। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

রজনীকান্তের গান শুনলেন সুস্মিতা পালের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। হিন্দি ছায়াছবির গানের এই সংক্ষিপ্ত পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের শিল্পী লতা মঙ্গেশকর।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনা কাবো ভার্দে এবং অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আগামীকাল এই পর্বের শেষ ম্যাচে কলম্বিয়া খেলবে ঘানার বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা উইম্বলডন টেনিসের চতুর্থ রাউন্ডে উঠেছেন। ইংল্যান্ড মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। খেলার খবরে প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়া গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 3:30। এদিকে আজ সুইজারল্যান্ড আলজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। সুইজারল্যান্ডের হয়ে 10 মিনিটে ব্রিল এম্বোলো ও 46 মিনিটে ড্যানি এন্ডোয়ে গোল করেন। অন্য খেলায় পর্তুগাল ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। 53 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ইভান পেরেসিচ গোল করেন। এরপর 68 মিনিটে পর্তুগালের হয়ে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে পর্তুগালের হয়ে গঞ্জালো র্যামোস গোল করায় পর্তুগাল ম্যাচ জিতে নেয়। অন্যদিকে গত রাতের খেলায় স্পেন অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছে। স্পেনের হয়ে 36 ও 89 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 66 মিনিটে একটি গোল করেন পেদ্রো পড়েও। রাউন্ড অফ 16-এ পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। এদিকে বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 আগামীকাল শেষ হচ্ছে। আগামীকাল ক্যানসাস সিটি স্টেডিয়াম

0: ভারতীয় সময় রাত সকাল 7টায় এই পর্বের শেষ ম্যাচে কলম্বিয়া খেলবে ঘানার বিরুদ্ধে। আগামীকালই রাউন্ড অফ 16 পর্ব শুরু হচ্ছে। ভারতীয় সময় রাত 10:30টায় হাউস্টন স্টেডিয়ামে এই পর্বের প্রথম ম্যাচে কানাডা মরক্কোর মুখোমুখি হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন। চতুর্থ বাছাই পেগুলা আজ অবাছাই স্পেনের জেসিকা বর্জেস ম্যানেইরাকে 6-1-6-3 সেটে হারিয়ে দেন। চতুর্দশ বাছাই জাপানের নাওমি ওসাকা অস্ট্রেলিয়ার দারিয়া কাসাতকিনাকে 6-1-6-3 সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন। এদিকে পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই জানিক সিনার অবাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের জেনসন ব্রুকস বাইয়ের মুখোমুখি হয়েছেন। প্রথম সেট সিনার 6-4 জিতে নিয়েছেন। দ্বিতীয় সেটের খেলা চলছে। সপ্তম বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ ফ্রান্সের আর্থুর রিন্দারনেচের মুখোমুখি হয়েছেন। প্রথম দুটি সেট জোকোভিচ 7-5 ও 6-4 জিতে নিয়েছেন। তৃতীয় সেটের খেলা চলছে। অষ্টম বাছাই দানিল মেদভেদেব জার্মানির জান লেনার্ড স্টার্ফের মুখোমুখি হয়েছেন। স্টার্ফ প্রথম সেট 7-6 জিতে নিয়েছেন। খেলা চলছে দ্বিতীয় সেটের। ইংল্যান্ড মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। গতকাল লন্ডনের ওভালে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড 40 রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছল। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড 20 ওভারে 5 উইকেটে 169 রান তোলে। অধিনায়ক ন্যাট স্ক্রিভার বান্ট 75, হিদার নাইট 58 রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলু লেকো এম্বালা শবনম ইয়াসমাইল 2 করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 20 ওভারে 8 উইকেটে 129 রান তুলতে সম্মত হয়। তাজমিন ব্রিটস 51 রান করেন। ইংল্যান্ডের হয়ে লরেন বেল চার্লি ডিন 2 করে উইকেট নিয়েছেন। ন্যাট স্ক্রিভার ব্রান্ট ম্যাচের সেরা নির্বাচিত হন। আগেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনালে পৌঁছেছিল। রবিবার লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি হবে। এই নিয়ে চতুর্থবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। গলে দ্বিতীয় বেসরকারি টেস্টে আজ দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ভারতের এ দল প্রথম ইনিংসে 1 উইকেটে 247 রান করেছে। সাই সুদর্শন 104 ও দেবদত্ত পাডিক্কর 94 রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কা এ দলের প্রথম ইনিংস 366 রানে শেষ হয়। শ্রীলঙ্কা সাহান আরাগিচে 127 রান করেন। ভারতের সারাংশ জৈন ও গুর্নুর বার 4 করে যশ ঠাকুর 2 উইকেট নিয়েছেন। ভারত এখন শ্রীলঙ্কার চেয়ে 119 রানে পিছিয়ে রয়েছে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও আজ কোহিমায় তাঁর বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের 16 ক্রীড়া পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে খেলো ইন্ডিয়া কর্মসূচির আওতাধীন 4 এবং রাজ্য সরকারের অর্থ সহায়তায় 12 প্রকল্প। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। খেলার খবর শেষ হল। এরপরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নানা রঙের গান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1,00,000 রপ্তানি অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি আজ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। ফ্রান্সে রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময়ে 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবুভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসছি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম, আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র MPA-TGM ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজের ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থাপনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগ্যাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরমবানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনের জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ দিচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে, তেহরিকে তালিবান, পাকিস্তান TTP, জাইশে মোহাম্মদ JEM এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ISKP পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাঁদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলি ব্যবহার করছে। ইউক্রেনের বিভিন্ন স্থানে গতরাতে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমের পোস্টে কিয়েভে রাশিয়ার হামলা পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। জেলেনস্কি জানান, এখনও পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে এবং 10 জন এখনও নিখোঁজ। দেশের নাগরিক পরিকাঠামোতে আক্রমণের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে দাবি করেছে, গতরাতে ইউক্রেনের নাগরিক পরিকাঠামোর উপরে বোমাবর্ষণ দীর্ঘদিন ধরে রাশিয়ার নাগরিক পরিকাঠামোর উপরে ইউক্রেনের হামলার প্রত্যুত্তর। রাশিয়ার জাপোরোজিয়া অঞ্চলের টোকমাকের একটি বাজারে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। জাপোরোজিয়ার গভর্নর এভগনি বালৎস্কি বলেছেন, উদ্ধারকাজ চলছে এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় এক মহিলা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। মলদোভার প্রধানমন্ত্রী আলেকজান্দ্রু মুন্তেয়ানু পদত্যাগ করেছেন। তাঁর এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মন্ত্রিসভাতেও। মুন্তেয়ানু অবশ্য তাঁর ইস্তফার স্পষ্ট কোনো কারণ জানাননি। রাষ্ট্রপতি মাইয়া সান্দু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে, ততদিন পর্যন্ত মুন্তেয়ানু অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1,00,000,000 রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসে বার্ষিক রপ্তানির 15% অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে বোর্ড অফ ট্রেড মিটিংয়ে অংশ নিয়ে বলেন, এর জন্য পণ্য সামগ্রীর রপ্তানির পরিমাণ $440 বিলিয়ন থেকে $530 বিলিয়ন হওয়া প্রয়োজন। এছাড়া পরিষেবা ক্ষেত্রে রপ্তানিও $421 বিলিয়ন থেকে বেড়ে $470 বিলিয়ন হওয়া প্রয়োজন।
2: Our aim is to grow in the current year. We were $863 billion last year. We want to grow to $1 trillion export this year. And to reach $1 trillion, our goods export will have to increase from 440 to about 530. $90 billion increase. That is 17% growth in goods. Services will have to grow from 421 to about 470. That is how we'll reach $1 trillion.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। তিনি আজ কলকাতার পশ্চিমবঙ্গে বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে এই মন্তব্য করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি নতুন বিধায়কদের সংসদীয় রীতি, বিধানসভার কার্যপ্রণালী এবং বিভিন্ন কমিটির কাজ সম্পর্কে গভীরভাবে জানার আহ্বান জানান। ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
3: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যো কে আধার পর আচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে। ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে, দেশ কা নেতৃত্ব নিকলতা হে।
0: কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নাম্বার চালু করবে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ এক শিক্ষামেলার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কোনো ছাত্র কলেজে ভর্তি হয়ে 2 বছর পরে রোজগারের প্রয়োজনে তাঁর শিক্ষা গ্রহণ বন্ধ রাখতে পারে এবং

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শনিবার চৌঠা জুলাই 2026, গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, শুনবেন কথিকা বার্জীব ঘটিত রোগ ও জনস্বাস্থ্য, বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য, 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা কোন পাতা কোন রোগে এর দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার সুবল মাইতি। প্রাত্যহিকে 6:45 উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং দেবজ্যোতি লাহিড়ে, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী, 8টায় জানা অজানা কথিকা মাছ কেকো মাকড়সা, বলবেন ডক্টর অসিত বরণ দে, 8:05 কৌতুক নাটিকা কেলোর কীর্তি রচনা স্বরাজ বসু প্রযোজনা বিশ্বনাথ দাস, 8:20 নজরুল গীতি শিল্পী সুকন্যা গঙ্গোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার বাজিয়ে শোনাবেন প্রদীপ নাগ, 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11টায় যুবাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় বিতোষক বিতদীপ ব্রতদীপ মুখোপাধ্যায় ও প্রিয়ষ্কা গঙ্গোপাধ্যায়, 12টায় বাংলার মুখ গ্রাম কালুয়া আকুব জেলা পশ্চিম মেদিনীপুর, অনুষ্ঠানটি স্টুডিও বাড়ি থেকে রেকর্ড করে এনেছেন আমাদের সংবাদদাতা অংশুমান চক্রবর্তী, 12:35 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান, 1টায় রম্যগীতি, 1:45 মহিলা মহল, এই অনুষ্ঠানটিও লাইভ ফোন ইন অনুষ্ঠান, শুনবেন ক্রীড়ার ভুবন উপস্থাপনায় অঙ্কিতা পাল, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান সাপের কামড় নিয়ে ডক্টর গৌরাঙ্গ মান্ডির সাক্ষাৎকার শুনতে পাবেন, 3টে পশ্চিমবঙ্গ বিধানসভা কক্ষে আয়োজিত পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপনী অধিবেশনের সরাসরি সম্প্রচার, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা, এশিয়ান টেবিল টেনিস খেলোয়াড় সিন্ড্রেলা দাস এর সাক্ষাৎকার নিয়েছেন যশোবন্ত বিশ্বাস, এই অনুষ্ঠানটি শুনতে পাবেন, 5:30 সাঁওতালি নাটক গ্রামীণ শিশুদের অনুষ্ঠান গ্রাম জয়নগর উত্তর দুর্গাপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, অনুষ্ঠানটি স্টুডিও বাড়ি থেকে রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী, 6টায় সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি কাহমণি হেমব্রম ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী পর্বে যুব অনুষ্ঠান শুনবেন কথিকা

কাছ থেকে কুপ্রথা দূরীকরণে যুব সমাজের ভূমিকা, এ নিয়ে বলবেন কানাইলাল মান্ডি, পরে লোকগীতি বাবুলাল সরেন ও সহশিল্পী বৃন্দের। 6:38 কৃষকতার পরিবার, মোবাইলের অতি ব্যবহার ও চোখের যত্ন, এ বিষয়ে ডাক্তার জন সরকারের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:00 কৃষি কথার আসর, শুনবেন গতিকা, আন্তর্জাতিক সমবায় দিবস, বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক, সমবায় সমুদায় নিয়ে ডাক্তার অর্জুন কুমার মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুনীল ঘোষ। 7:30 বিচিত্র সংবাদ, 8:00 বাংলা গানের অনুষ্ঠান অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 9:00 ভজন, শিল্পী প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়, 9:15 আধুনিক গান, শিল্পী শুভেন্দু বাগ, 9:30 মুখোমুখি, প্রমথনাথ বিশ্বের সাক্ষাৎকার নিয়েছেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রম, শুনবেন খেয়াল পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা কেন্দ্রের নিবেদন, 11:00 কীর্তন, শিল্পী সুমিতা সাহা, 11:10 বাংলা আধুনিক গান, বাংলা ছায়াছবির গান। আশি সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গের অধিবেশনের কথায়, বিভিন্ন অনুষ্ঠানের কথায়, 6:15 প্রথম অধিবেশনে সুবদ্ধ সঙ্গীত, শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দুর্বা সিংহ রায় চৌধুরী, 6:35 রামচরিত মানুষ, এই ধারাবাহিকের 161তম পর্ব শুনতে পাবেন, 6:45 ভজন, শিল্পী শুভেন্দু দাস, 7:10 যুবানীর অনুষ্ঠান, উপস্থাপনায় অর্পণ চিহ্না, 8:30 নজরুল গীতি, সুকন্যা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে শুনতে পাবেন, 8:45 আধুনিক গান, শিল্পী দিলাশা চৌধুরী, 9:10 দশধারা, 10:15 আঞ্জুমান, 11:00 সময় শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সর্ভি, 12:20 এবং 1:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন গিটার, শিল্পী প্রদীপ নাগ। সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন পডকাস্ট সিরিজ, তার অষ্টম পর্ব, প্রকৃতিকে বাদ আকাশবাণীকে সাথ, উপস্থাপিত হবে দেবেন্দ্র সুরারের কথা, যিনি হরিয়ানা পুলিশের একজন কনস্টেবল এবং বৃক্ষরোপণ নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন। 5:35 উর্বশী, 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক, 7:10 কীর্তন, শিল্পী সুমিতা সাহা, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 উর্দু অনুষ্ঠান কাহে কাশা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু গ্রোভ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথায়। আকাশবাণী কলকাতা আবহাওয়ার বিজ্ঞপ্তি, কলকাতা তার আশেপাশের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33°C এবং 27°C কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 33.2°C, যেটি স্বাভাবিকের চেয়ে 0.6° বেশি, সবচেয়ে কম ছিল 26.7°C, যেটি স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95%, সবচেয়ে কম 66%, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 14.8 mm। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্র অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় বলা হয়েছে, 3 জুলাই 2026 থেকে 7 জুলাই 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং মাঝে মাঝে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। জেলেদের, মৎস্যজীবীদের 3 জুলাই 2026 থেকে 7 জুলাই 2026 পর্যন্ত সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 kHz থেকে প্রচারিত সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। ছুটুঘড়িতে এখন সময় 12:09 হয়ে 5 সেকেন্ড। জয় হিন্দ।